বলল যে বাহে গুরু এক ওঙ্কার বাহিগুরু জি কি ফতহে শ্রী ভগৌতী জী সহায় বার শ্রী ভগৌতী জী কি পাতশাহী দশমী প্রথম ভগৌতী সমরক গুর নানক লাইতে আই ফির অঙ্গদ গোর তি অমরদাস রাম দাস হুই সহায় অর্জন হর গোবিন্দ নাম সিমরাম শ্রী হর রায় শ্রী হর কৃষ্ণ ত্যাইয়া জিস ডিটাই সব দুঃখ যাই তেগ বহাদুর সিমরিয়া ঘর নৌ নিদ আবে তাই সব থাই হুই সহায় দশমী পাতশাহ শ্রী গুরু গোবিন্দ সিং সাহেব জী সব থাই হুই সহায় দশাঁ পাতশাহিয়াঁ দী জোত শ্রী গুরু গ্রন্থ সাহেব জী দে পাঠ